0: ক্রিম বাগান আমার তাতো এই ঝগড়া ওজন অড়ু এর কিদের যদি কিদের ওড়ে বড়ে হই যাবে তো বেসা দি স্টাফ অফ 47 আজ ওহি ইনজর অড়ু নেগা দনা একনে গরে দিয়ে বেস কোন গোটে গানা কে গ্রিকি তুমি তাই ইউ গানি দে গিটারি 0719222700 নো মোরা গিয়া শিওরিয়া ওকে আশোকি কে জারিয়ে না দিমু কামেমে হ্যালো
1: কামেমে কামেমে
0: কোয়া রাজা
1: কিনাউড়
0: ও নিনো তোর
1: Mani
0: wo genetia thengi muno ngai mundu wakwa.